0: 啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 зам.
1: Мэл малата чуснэ нэ шагагэнэн. Буюм чишхэ хари өчрө шишхэн мэр дурдэ. Ушхойн нутнэ нэ гэгэнэн хашан. Лэлэри чуорэм чихчэ бадуги нэ дурдэм. Кэшрам алла дэлэ гурнэ нэ шагагэнэн. ฮาโอนาตาทันนาเตลฮุตเมซูรเจฮารโกฮายนุตเนเลฮาสตาเดียเตลวนเนลเมนบอลลาเตสลาลายนุตงโกเนปอมรานิวะลาอันเตนาตาอูรวะลินเดมบอลวะชรายะกีกีทอดรูฮอนยารมารลีติลเดนา
2: โอเตมหากาติฮานาตาลชูชะจินติยิกาชิริกีเรติมเยกีซัมเปนโฮนามเจเบกเซอร์สเกมไบลาดิลเลกเวรเตนทานาฟูลุมจีเตเซนาดิลเลกเรลีมินเตอึงเจริยอลอมเปกาลเกเด
1: เรามากาลยาปูนีเกบอสเกลยาปอทาเนเดยูฮอตเนเรเซนิกุนเนนอตตาปูเนเรวัลลาฮอลลาเดเซนเนกานอตตาเยตุจีเรฮอชยยาบเตเลนทานอตตาชิเลวอลเซนฮอชเยนฮอตคาโรตตาทาเนเวเอเรวัลเซน
2: ผมเดียเดียเนื้อเนื้อเพิ่งยิงวอลเลสคืนเลยผมเหมือนทานเนื้อหักคนควันเดียนักการาบลาผมเดียอันเสียเสียเลี้ยงอีกดอต้าผมเดียนเอาละเออเดียมเดียเตียนเหมือนเซลกิจิกิ่งฮอลบูเดียเตอร์กูยินเหมือนเดียผมจะหุ่นหัวลาตัดสีเดียร์กุลเลอร์ชิลโทสนี
1: อุจจงุตเนียร์อุสกุชินมุรุสกุอันเจียมเจอัมดาเจฮิกินิทาเซจาวะจวากะอะงามินนอตตะทะเนสะนาบอลยามราฮอสคอลเวลรอเดไบดิกิอุสกุสุรีเนกะเลนจาวซึงยิงอุรุเตทอลกะริช
2: Хуурын үеэн төлөвдөх юм бол юулаа атта ярам траум мон толган хуур утруч хуу уяади аваадэрэг хөлье үйе цаумэн юм хийжэн өөч очруу яхиги баан ба ватан бол бид очрын бол бид утруул үч хэмөрш
1: юулаа байе хийганай хүчөөсэн гэнтэ үн утруу бол хөмжөөгөө сэн утруу
2: হরসেইয়ানে লেবাল্লা নের বাইকে হলাবে সিম্বল এর বাল্লা হরসেইন অস্কার আখতুল হই থাতের ওয়ে এর ওরতে কি নশেরি ইল রল্ল সিম্বন উত্তর বাল হেনু তুল ইয়েলা বাইজা সিম্বল হেরুম ইয়ের বিলতে গিজেনা